মোবাইল নম্বর এবং আধার নম্বর আদি বিবরণী দিয়ে ইমেল আইডি sambalpur.co@gmail.com আবেদন করে কিংবা ডাক যোগে পঠাই পারিবে। আবেদনপত্র সহিত গোটিয়ে পাসপোর্ট সাইজর রঙ্গিন ফটো সংযুক্ত করে বয়স তথা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পাই উপযুক্ত প্রমাণপত্রর ফটো কপি সংযুক্ত করিবে। নির্ধারিত ফি বাবদকু প্রার্থী বা প্রার্থিনীকু 225 টাকা এবং শতকড়া 18% জিএসটি সহ মোট 266 টাকা কেবল NEFT নেফট বা অনলাইন ব্যাঙ্কিং যোগে প্রসার ভারতী অ্যাকাউন্ট নম্বর 1086170525 7 পুনিথরে কহি রাখুছি 1086170525 7 IFSC কোড SBIN 00000059 পুনিথরে কহি রাখুছি SBIN 00000059 রে জমা করিবে এবং আবেদন পত্রে ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোনসি আকারে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকানা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর, পিনকোডটি হেলা 7680001। আবেদন করিবার শেষ তারিখ 15 জুলাই 2026। পুনি থরে কহি রাখুছি আবেদন করিবার শেষ তারিখ 15 জুলাই 2026। মনে রখিবে এহা সম্পূর্ণ সাময়িক কার্য, স্থায়ী নিযুক্তি নুহে। লিখিত পরীক্ষা, কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হইতিবা প্রার্থী বা প্রার্থিনীকু আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়াযিব। সবিশেষ বিবরণী পাই কেন্দ্রর টেলিফোন নম্বর 0663-2410961 রে যোগাযোগ করি পারিবে। পুনি থরে টেলিফোন নম্বরটি কহি রাখুছি 0663-2410961। সূচনাটি এতিকিরে শেষ হেলা। এথর কার্যক্রমর পরবর্তী ভক্তি অর্ঘ্যটি শুণন্তু। কণ্ঠশিল্পী ঈশ্বরী বেহেরা, গীত রচনা ডক্টর নন্দকিশোর পাড়ী, সঙ্গীত পরিচালনা গোপাল চরণ নায়ক।

চমকিবু নাই গুরি লোডিলি হে বাতর খুসা চমকিবু নাই গুরি লোডিলি হে বাতর খুসা

ये तो कमाल हो गया। এই কথাচিত্রর এস পি বালসুব্রমণ্যম কণ্ঠে শুণন্তু এই গীতটি আনন্দ বক্সী রচনা আর ডি বর্মণ সঙ্গীত নির্দেশনা।

কার্যক্রমে এথর থানেদার কথাচিত্রর বাপি লহড়ি অনুরাধা পড়ুয়াল এবং সাথী কণ্ঠে শুণন্তু এই গীতটি। গীত রচনা ইন্দিওয়ার, সঙ্গীত নির্দেশনা বাপি লহড়ি।

ইহাদে ললিতা দেওলকর আর সাথিঙ্কর কণ্ঠন শুনুনি গীতটা। গীত লিখেছেন বি এ মতি, সঙ্গীত দিয়েছেন সি রামচন্দ্রন।

শ্রোতা বন্ধু, কেনসি কিসমর জ্বরকে হেলা নাই করবার কথা। ম্যালেরিয়া আর ডেঙ্গু জ্বর যেনতা নাই হেবা, হেতিলাগি কেতেটা কথা উপরে নজর দেবাকে পড়বা। এ বাবদে আগে কথা হেমা। পহেলা বরফি সিনেমারি গীতটা শুনুন, গাইছান শ্রেয়া ঘোষাল আর নিখিল পল জর্জ, গীত লিখেছেন স্বানন্দ কিরকিরে, সঙ্গীত দিয়েছেন প্রীতম।

শ্রোতা বন্ধু, এই ঋতুর পরিবর্তন সাথে আমার স্বাস্থ্যের যত্ন নেবারটা জরুরি আয়ে। হেদির লাগি নিজকে সুস্থ রাখবার লাগি ডাক্তারঙ্কর পরামর্শ নেবারটা ভি জরুরি আয়ে। আমার শরীর হি আমার পহেলা সাথী, এথির লাগি এহার যত্ন করুন। ইহাদে শুনুন শিল্পী শান আর শ্রেয়া ঘোষালঙ্কর কণ্ঠ তুই গীতটা, সিনেমা ক্লিক। গীত লিখিছেন সবির আহমদ, সঙ্গীত দিয়েছেন সমীর টন্ডন।

কার্যক্রম শেষ গীতটা শুনুন, সিনেমা চান্স পে ডান্স, ইরফান সিদ্দিকর লেখানো, গাইছেন সোহম আর শ্রেয়া ঘোষাল, সঙ্গীত দিয়েছেন অদনান স্বামী।

শ্রোতা বন্ধু, আকাশবাণী সম্বলপুর কেন্দ্রে আবশ্যক থিবা কিষান উপভাষার কার্যক্রম উপস্থাপনা পাই আগ্রহী যুবক যুবতীঙ্ক ঠারু দরখাস্ত আহ্বান করা যাচ্ছি। এথিপাই যোগ্যতা হেলা কিষান সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কের পর্যাপ্ত জ্ঞান থিবা আবশ্যক, কিষান উপভাষার পরিষ্কার ভাবে শুদ্ধ উচ্চারণ করে পারুথিবে, প্রার্থী বা প্রার্থিনীক শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তদূর্ধ্ব হইতিবা আবশ্যক, প্রার্থী বা প্রার্থিনীক কণ্ঠস্বর বেতার উপযোগী হইথিব, প্রার্থী বা প্রার্থিনীক বয়স জুন মাস 16 তারিখ 2026 সুদ্ধা 20-50 বর্ষ মধ্যে হইথিবা আবশ্যক, কম্পুটর সম্পর্কিত ব্যবহারিক জ্ঞান রাখিথিবে, সম্বলপুর মহানগর নিগম অঞ্চলর সীমা ভিতরে বসবাস করুথিবে। আগ্রহী প্রার্থী বা প্রার্থিনী সাদা কাগজরে নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জাতি, ফোন নম্বর বা মোবাইল নম্বর এবং আধার নম্বর আদি বিবরণী দেই ইমেল আইডি sambalpur.co@gmail.com আবেদন করি পারিবে কিংবা ডাক যোগে পঠাই পারিবে। আবেদন পত্র সহিত গোটিয়ে পাসপোর্ট সাইজের রঙ্গিন ফটো সংযুক্ত করি বয়স তথা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পাই উপযুক্ত প্রমাণপত্রর ফটো কপি সংযুক্ত করিবে। নির্ধারিত ফি বাবদকু প্রার্থী বা প্রার্থিনীকু 225 টাকা এবং শতকড়া 18 জিএসটি সহ মোট 266 টাকা কেবল NEFT অনলাইন ব্যাঙ্কিং যোগে প্রসার ভারতী অ্যাকাউন্ট নম্বর 1086171

0: 6 মাস শিশুকে বিলকুল বাহার খাদ্য পানি সুদ্ধা দিওন্তু নাহি। আউ গোটে জিনিস, শিশুকে জন্মরু হই ভ্যাকসিনেটেড করান্তু, তার প্রতি মাসরে তার ওজন দেখন্তু, তার রেগুলার হেলথ চেকআপ করান্তু। আউ টিকে বড় শিশুঙ্ক পাই কহিবি, মোবাইল আর টিভিরে তাকু যেতে পারিবে টিকে কম দেখান্তু, টিকে দূরেই রহন্তু মোবাইল আর টিভি স্ক্রিনরু। এথিরে ছুয়ার ব্রেন ডেভেলপমেন্টে বাধা সৃষ্টি হুই। কিছু লক্ষণ দেখা গলে ছুয়াকু নিয়মিত পেডিয়াট্রিক ডক্টর পাখঙ্কু নিয়ন্তু। ডাক্তরঙ্ক বিনা পরামর্শরে গর্ভবতী মহিলা ও প্রসূতি মা মানে বিলকুল বি ঔষধ খাঁন্তু নাহিঁ। যদি কিছু বি অসুবিধা হুয়ে তাহলে নিকটস্থ সেন্টার কিংবা গাইনোকোলজি ডক্টরঙ্ক সহিত পরামর্শ নেই ঔষধ সেবন করন্তু। এই সব জিনিসকু ধ্যান দেলে ভবিষ্যতে আমার শিশু ও মাতৃ মৃত্যু হার রোকা যাই পারিব।
1: শ্রোতা ভৌণী, আশা করুচু আজির আমার এই আলোচনার আপন মানে ঋতু পরিবর্তন সময়ের গর্ভবতী ও প্রসূতি মহিলাঙ্ক যত্ন এ বিষয়ে অবগত হইতিবে। সর্বদা মনে রাখন্তু, সচেতনতা হি সুস্থতার প্রথম পাহাচ। ম্যাডাম, আজি আপন আম কার্যক্রমে উপস্থিত রহি ঋতু পরিবর্তন সময়ের গর্ভবতী ও প্রসূতি মহিলাঙ্ক যত্ন বিষয়ে অনেক বহুমূল্য তথ্য প্রদান করিথিবারু আপনাকু ধন্যবাদ। নমস্কার।
0: নমস্কার ম্যাডাম।
2: ঋতু পরিবর্তন সময়ের গর্ভবতী ও প্রসূতি মার যত্ন এ সম্পর্কের এক সাক্ষাৎকার শুনলে ডক্টর জাগৃতি প্রধানকে সাক্ষাৎ করে ভৌণী সঙ্গীতা সাহু। সতরে গোটিয়ে শিশুর যত্ন কেবল মা নুহে বরং পরিবারর সমস্তঙ্কর দায়িত্ব রয়েছে। তেণু আমি সমস্তে এহাকু বুঝিবা উচিত এবং শিশু প্রতি নিজের দায়িত্বকে উত্তম রূপে নির্বাহ করিবা আবশ্যক। মা এবং শিশুর যত্ন আম সমস্তঙ্ক পাই একান্ত জরুরি। এথর আপনমানক পাই এই গীতটি জ্যোৎস্না রাউতরায়ঙ্ক গীত রচনার গাইছন্তি দেবকী পোথাল।

0: SBIN 0000059 আবেদন পত্রে ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোনসি আকারে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকানা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর 7680001। আবেদন করিবার শেষ তারিখ 15 জুলাই 2024। মনে রাখিবে এয়া সম্পূর্ণ সাময়িক কার্য স্থায়ী নিযুক্তি নুহে। লিখিত পরীক্ষা কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হইতিবা প্রার্থী বা প্রার্থিনীকু আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়াযিব। সবিশেষ বিবরণী পাই কেন্দ্রর টেলিফোন নম্বর 0663-2410961 রে যোগাযোগ করিপারিবে। টেলিফোন নম্বরটি পুনি থরে কহি রাখুছু 0663-2410961। সূচনাটি এতিকরি শেষ হেলা।
1: এথর শুণন্তু কথাচিত্র হোয়াইট চিট ইন্ডিয়া র এই গীতটি কুমারঙ্ক গীতরচনার কণ্ঠশিল্পী প্রভুজি কোর সঙ্গীত নির্দেশনা কৃষ্ণা।

আসামির মূল রচনা ভবেন্দ্রনাথ সাইকিয়া, হিন্দি রূপান্তর কমল সিং যাদব, ওড়িয়া রূপান্তর বিপিন বিহারী দাস, প্রযোজনা পদ্মলোচন দাস, সহযোগিতা মুরলীধর পণ্ডা। শুনন্তু নাটক ইতিহাস।

0: গুড ইভিনিং মিস্টার অধিকারী।
1: গুড ইভিনিং, কিন্তু এবে কিছুটা বেশি ইভিনিং হয়েগলা। আপন এখানকার এসপি মিস্টার দত্ত তো?
0: ঠিক চিনি পারলে আপন, আয়ে হচ্ছেন ডিএসপি পঙ্কজ চৌধুরী। বাহার আমার আউ কিছু লোক মধ্যে
1: বসন্ত বসন্ত। মু টিকিয়ে শোই পড়িলি, আমিতি বি মু টিকিয়ে শীঘ্র শোই পড়ে, মানে এই 9:30 ভিতরে।
0: আই এম সরি মিস্টার অধিকারী।
1: হ্যাঁ, আপন মানে যদি মতো টিকি আগুরু খবরটা দেই থান্তে, এই নহলে টেলিফোন রে বি যদি কই দেই থান্তে।
0: পুনি কহুছি মিস্টার অধিকারী, আই এম ভেরি সরি, খবর দেওয়াক মতে আমি সময় পাই পারলুনি।
1: কোন সেমিতি কিছু জরুরি কথা থিলা কি?
0: হ্যাঁ, জরুরি কথা থিলা। আপনক পুও মৃদুল অধিকারী?
1: হ্যাঁ,
0: প্রথমে তাঙ্ক সহিত দেখা করিবার অছি।
1: হেলে মৃদুল, মৃদুল তো তা ঘরে নাহি।
0: কুয়াড়ে যাইছি?
1: এই কিছুদিন হলা সে তো রঙ্গামাটি চা বগিচাকু যাইছে।
0: কিন্তু আমাকু মিলিথিবা সূচনা অনুসারে সে আজি হি ঘরকু ফেরিছি।
1: ঘরকু ফেরিছি কি কহিলা? মতে তো সে বিষয়ে

0: বেলে ঘর জাকির সবে যাইছন কি একলা আপন যাইছন? আজ্ঞা আজ্ঞা ঠিক আছে আজ্ঞা, আমার সাথে জড়িয়ে থার লাগি বহুত বহুত ধন্যবাদ, নমস্কার। আজ্ঞা আজ্ঞা নমস্কার। আজ্ঞা আপনার পরিচয় দোন আমার শ্রোতা মানুষ। আজ্ঞা সুদূর পাইক মাল রু আপনার আমার সহ যোড়িয়ে সেগে আপনার বহুত বহুত ধন্যবাদ। আজ্ঞা আজ্ঞা কেনা কেন করুছন কেনা অছন পয়লা কহুন? আজ্ঞা বর্ষা পানি যে আজ্ঞা ঠিকঠাক হচ্ছে? আজ্ঞা কেন করছেন স্যার আপনার? আজ্ঞা আজ্ঞা হলে কেন কেন বনাছেন? আজ্ঞা খট পিড়া সব বনাউছেন বলুন। আজ্ঞা বেলে এদের বিহাগর সিজন তো এটা চালিছে আজ্ঞা, বেলে জোরসোর বিক্রি হঠাটে হউথবা? ঠিক আছে আজ্ঞা, আমার সাথে জড়িয়ে থার লাগি বহুত বহুত ধন্যবাদ। আজ্ঞা নমস্কার। আজ্ঞা আপনার পরিচয় দোন আমার শ্রোতা মানুষ।
1: বিক্রম মেহর, হরিয়ানগর, সোনপুর ডিস্ট্রিক্ট।
0: আজ্ঞা সোনপুর রু আমার সহ জড়িয়ে থার বহুত বহুত ধন্যবাদ। আজ্ঞা আজ্ঞা কেন করুছেন স্যার আপন? আজ্ঞা বুনাবুনি চালিছে। কেন শাড়ি এসে চালিছে আজ্ঞা বুনবারটা? মাছ ধরি চালিছে। আজ্ঞা আজ্ঞা কেনা কেনা কলর চালিছে আজ্ঞা? এখন ট্রেন্ড রে কেন চল চালিছে কলর? তিন ধাড়ি বালা? আজ্ঞা আজ্ঞা আজ্ঞা তিন ধাড়ি বালা চালিছে। আজ্ঞা আজ্ঞা বেলে গোটে গোটে শাড়ি বুনবার লাগে কেতে কেতে দিন লাগি যাচ্ছে? আজ্ঞা তিন দিন ভিতরে বুনে যাচ্ছেন নাই? আজ্ঞা আজ্ঞা বেলে যে বিকশন বেলে কেতে কানা ফায়দা আসি? আজ্ঞা আজ্ঞা আজ্ঞা আপনার মজুরি বুনছন? আজ্ঞা ঠিক আছে আজ্ঞা, আমার সহ জড়িয়ে থার লাগি বহুত বহুত ধন্যবাদ। আজ্ঞা আজ্ঞা নমস্কার। আজ্ঞা নমস্কার। আজ্ঞা নমস্কার, আপনার পরিচয় দোন আজ্ঞা আমার শ্রোতা মানুষ। আজ্ঞা ধন্যবাদ, কানা করুছন আজ্ঞা? আছেন চাষ বাস করুছন বলে আজ্ঞা বর্ষা তো মনে হেলান, কেনা কেনা করুছন? আজ্ঞা আজ্ঞা ভাল বর্ষাটে তো হেলা লিগে আজ্ঞা চাষির, আমার চাষির লাগি বঢ়িয়া বর্ষাটে হয়েছে। আজ্ঞা ই বর্ষা লাগে লিগিন ছুয়া মানে স্কুল স্কুল আজ যাবারটা আজ্ঞা মনে অসুবিধা হয়েছে নি বলে কেনা যাওছেন আজ্ঞা? আজ্ঞা পাখে আছে কি স্কুল দূরে আছে? আজ্ঞা হ্যাঁ বলে চালিকি পলু দেবে নি? আজ্ঞা বলে দি পাহা কেনা আছে আজ্ঞা ঘরে? আজ্ঞা আজ্ঞা ঠিক আছে আজ্ঞা, আমার সঙ্গে জড়িয়ে থার লাগে বহুত বহুত ধন্যবাদ, নমস্কার। আজ্ঞা নমস্কার।
2: হ্যালো জি নমস্তে।
0: নমস্তে জি নমস্তে,
2: মই গঙ্গাধর সাবনকর নান্দেড় মহারাষ্ট্র সে বাত কর রহা হুন দিদি।
0: জি কহাঁ সে বোল রহে?
2: নান্দেড়। নান্দেড়?
0: জি জি জি জি
2: মহারাষ্ট্র।
0: মহারাষ্ট্র সে বোল রহে? জি জি বহুত বহুত শুকরিয়া স্যার, ইতনা দূর সে হামারে সে কন্টাক্ট হোনে কে লিয়ে। জি জি ক্যা কর রহে স্যার?
2: মই রিটায়ারমেন্ট হুন দিদি।
0: জি জি জি কোন সে ডিপার্টমেন্ট মে থে স্যার? জি স্যার ধন্যবাদ স্যার। জি কোন সে ডিপার্টমেন্ট থে স্যার?
2: মই এগ্রিকালচার প্রোডাক্টস মার্কেট কমিটি।
0: আচ্ছা স্যার, আমারে ইদার তো বহুত বারিশ হো রে স্যার, আপকা উদার কেসে হো রে?
2: আবি ধূপ নিকলা হলে বারিশ কম হই।
0: জি জি জি স্যার। আর কিতনা দিন সে আমারে ইয়ে রেডিও শুন রে স্যার?
2: 2 সাল সে শুনতা
0: হুম। কেসা লাগ রহা হ্যায় স্যার?
2: বহুত আচ্ছা লাগতা
0: হ্যায়। জি স্যার বহুত বহুত ধন্যবাদ স্যার, শুকরিয়া। জি স্যার আমারে

0: পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সম্বাদ শুনিপারিবে টিকে পরে।
1: বন্যা হেউ বা মহাবাত্যা সবু পরিস্থিতিরে
2: গাঁরু সহর যাই সবু স্থানরে
1: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাই
2: জুয়াঙ্গ ও সান্তাড়ঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যাই সবুরি ভাষারে
1: কেবল আকাশবাণী।

0: দুয়ারি, ও দুয়ারি, দুয়ারি,
1: আজ্ঞা নমস্কার।
0: দেখুছি তোর বহুত বুদ্ধি রে।
1: নাই আজ্ঞা।
0: দেখিবু তু বড় হলে না নিশ্চয় মাইকিনিয়াটি হবু।
1: ওহো বড় বাবু, আপন সবুবেলে সেমিতি কাহিকি কোহন্তি কইলে যে বড় হলে মাইকিনিয়াটি হবু বলি।
0: আরে মূর্খ, দেখ মু এ অফিস বড় বাবু, হ না নাই?
1: হ তো
0: মো বুদ্ধিরে অফিসটা চলুচি, হ না নাই?
1: চলুছি তো।
0: হেলে মু কাহার বুদ্ধিরে চলুচি?
1: কাহার বুদ্ধিরে আজ্ঞা?
0: মো মাইকিনিয়া বুদ্ধিরে রে। তো কাহার বুদ্ধি বেশি হেলা রে দুয়ারি?
1: আপনক মাইকিনার আজ্ঞা।
0: সেইথিপাই কুহে বড় হেলে মাইকিনিয়াটে হবু বলি, বুঝিলু তো?
1: আপনকর বহুত বুদ্ধি আজ্ঞা।
0: অছি না?
1: আপন বড় হলে না নিশ্চয় মাইকিনাটা হবে।
0: চুপ মায়াবতী।
2: এ স্যার,
3: আজির অ্যাপয়েন্টমেন্টস?
2: স্যার, দিন 12টায় লঞ্চ, আউ রাতি 12টায় ডিনার, দ্যাটস অল।
3: ভেরি স্মার্ট গার্ল।
2: থ্যাংক ইউ স্যার। হ্যালো, কে কহুতিলে? ভেরি গুড মর্নিং স্যার, মায়াবতী স্যার, স্যার মিনিস্টার। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, ফাইন স্যার, এই পাখরে অছন্তি স্যার, দেউছি দেউছি স্যার,
3: পাদ অছন্তি স্যার, স্যার, ইয়েস স্যার, নো নো স্যার, আপন যা কইবে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, ইট ইজ ওনলি ফর ইউ স্যার, ওকে স্যার, স্যার পুন থেকে পাদ অছন্তি স্যার, ওকে স্যার, স্যার রহিল স্যার।
2: কোন হেলা স্যার?
3: মোর প্রমোশন হইছি।
4: কংগ্রাচুলেশন স্যার।
2: আউ আমমানকর
3: কংগ্রাচুলেশন টু অল অফ ইউ।
5: আজ্ঞা নমস্কার।
0: তুমি?
5: আজ্ঞা পেনশন।
3: পেনশন? পুন টেনশন? বড় বাবু
0: স্যার
3: তাঙ্কর টেনশন ফাইলটা সরি, পেনশন ফাইলটা আনিল।
0: সেই একা কথা স্যার, টেনশন কোন পেনশন কোন, আনুছি আনুছি স্যার।
5: টিকে দেখি দিন্তু আজ্ঞা, বহুত কষ্টরে অছি, চাকরি সময়ের ঘরটি বি করি পারলিনি, ভড়া ঘর সাঙ্গকু।
0: তোমার নাটা কোন কি?
5: আজ্ঞা সত্যানন্দ দাস।
0: হ্যাঁ আউথরে কইল, তোমার নাটা কোন?
5: আজ্ঞা সত্যানন্দ দাস।
0: হয় তালব্য স দাস না দন্ত স দাস?
5: দন্ত স দাস, আজ্ঞা সত্যানন্দ দাস।
0: হয় সত কৌচ?
5: হ্যাঁ সত কুচি, মু জীবনের কেবে মিছ কহিনি।
0: সেইটা তো তোমাকে দেখিলে জনা পড়ুছি।
5: কোন হেলা আজ্ঞা? মু মিছ কহুতলে মরি যাবি আজ্ঞা।
0: সেইটা তো মু কহিবা পাই চাহুচি হো দাস বাবু, তুমি মরি সারিছ।
5: আজ্ঞা মু আপনকর কথা কিছু বুঝি পারিলিনি।
2: এতিরে বুঝিবার কিছু নাই, সিধা কথা, সত্যানন্দ দাস বলিবার মনিষটা যদি তুমি, তাহলে তুমি মরি সারিছ।
5: মো সহ মজা করন্তুনি আজ্ঞা।
0: কোন কইলো কোন কইলো? মজা হয়ো? মু তোমাকে মজা কিয়া করি লাগুছি? গোটে লোক তুছাঠে মারি ফাঁসি কাঠে চড়া আমার শোক নাই, মজা নুহ, নিরা সত কথা, সত্যানন্দ দাস সতরে মরি সারিছি।
5: কোন কুচন্তি আজ্ঞা? মো সত্যানন্দ দাস মু মরিগলি, অথচ মু জানিপারলিনি, আশ্চর্যের কথা, মো অজাণতরে মু মরি কেতবেলে, আদি মু মরি সারিছি মু সে পুনে কি?
0: সেইটা তুমি জানিব না মু জানিবি?
5: মু আজ্ঞা, মু সত্যানন্দ দাস, মুনসিপালিটি স্কুলর শিক্ষক, সশরীরে আপনার সম্মুখে ছিড়া হয়েছি, দেখি পু না, দেখন্তু ছুই পু না, ছুঁতু।
2: দেখ অযথারে যুক্তি করিবা পাই আম পাখে সময় নাহি।
0: সারে মতে তুম পেনশন ফাইল দেখেবা পাই কইলে, মু দেখাইলি, আও এ ফাইল রে সত্যানন্দ দাস মরি সারিছি।
5: না

0: এখানে পুরী রথযাত্রা পরিচালনা বাবদে সমীক্ষা কলে মুখ্যমন্ত্রী সহযোগ আউ সমন্বয় রক্ষা করি করি রথযাত্রা পরিচালনা উপরে দেলে জোর। অনুগুল জেলা পাললড়াঠানে গোটে কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পসর ভূমিপূজন আউ অস্থায়ী ক্যাম্পসর আবাসী জরিয়ে উদ্ঘাটন কলে কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আইবা সোমবার হওয়ার থাকা মুখ্যমন্ত্রীর জন অভিযোগ শুনানি বন্ধ রহবা সূচনা দেলা সাধারণ প্রশাসন আউ সাধারণ অভিযোগ বিভাগ। 2024-25 আর্থিক বছর লাগি রাজ্য সরকারকু 1,17,00,000 টাকার ডিভিডেন্ড দেলা ওড়িশা পর্যটন বিকাশ নিগম ওটিডিসি। জুলাই 25 তারিখ তক সর্বা সুভদ্রা যোজনার ফিল্ড ইনকোয়ারি, সবু যোগ্য হিতাধিকারী মিলবা সুভদ্রা যোজনা সহায়তা। 100টা উন্নত রোবোটিক সহায়তা অস্ত্রোপচার সফলতার সহিত শেষ করি করি হাসল করেছে ঐতিহাসিক মাইলখুঁটা। বরগড় জেলা পদমপুরঠানে ভিন ভিন গুরুত্বপূর্ণ প্রকল্পর লোকার্পণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনা কলে গ্রামীণ বিকাশ পানীয় জল আউ পঞ্চায়েতরাজ মন্ত্রী। চীনঠানে আয়োজিত এশিয়ান 23 বছর নু কম এথলেটিক্স চ্যাম্পিয়নশিপ্রে স্বর্ণপদক জিতলা ভারতীয় মিক্সড রিলে দল। আউ হীরাকুদ জলভণ্ডার জলস্তর কমুথবার নু 2টা গেট হেলা বন্দ, ইহাদে 8টা গেট দিয়ে ছড়াউছে পায়েন। এছিনের মুখ্যা খবর না শেষ হলা, ইতার উত্তরর মুখ্যা খবর শুনিপারবে রাতি 11:05।
1: ସମ୍ବଲପୁରୀ ମୁଖ୍ୟ ସମ୍ବାଦ ଶୁଣିଲେ ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର। ଶାସ୍ତ୍ରୀୟ ସଙ୍ଗୀତର କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଆସନ୍ତୁ ଶୁଣିବା ପଣ୍ଡିତ ଶିବକୁମାର ଶର୍ମାଙ୍କ ଦ୍ୱାରା ପରିବେଷିତ ସନ୍ତୁର ବାଦନରେ ଆଳାପ ଏବଂ ଜଟ୍ ତିନତାଲରେ ନିବଦ୍ଧ ରାତ୍ରିକାଳୀନ ଶାନ୍ତ ଗଭୀର ଭାବପ୍ରବଣ ଏବଂ ବସନ୍ତକାଳୀନ ମନୋଭାବ ସହିତ ଆଧୁନିକ ଯୁଗର ହିନ୍ଦୁସ୍ତାନୀ ଶାସ୍ତ୍ରୀୟ ରାଗ କୌଶିକ ଧ୍ୱନି। ତବଲା ସଙ୍ଗତ କରିଛନ୍ତି ଉସ୍ତାଦ ଜାକିର ହୁସେନ।